0: A truck carrying iron rods and extra passengers overturned on a major highway early Monday in central Bangladesh, leaving at least 15 people dead and 10 others injured, police said. The crash happened after the driver lost control around 5 a.m. in the Soratoil area of Tangail District, 83 kilometers northwest of the capital, Dhaka, said local police chief Fuad Hossein.
1: আমরা প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই 15 জন মারা যান। আমরা ভোর 4টা থেকেই শোনার পর এখানে